প্রিয় শ্রোতাক লাগে নমস্কার আর ওলা লগতে সুন্দর বিয়ান ইদা আকাশবাণী কেন্দ্র তুরা মিডিয়াম ওয়েবলা 243.31 মিটার আর কিলো হর্চ 1,233 নি অনুষ্ঠান প্রচার হওয়া লাগিছে আমলা সুর। আজি রবিবার মে মাসলা 17 তারিখ সন 2026 আর সময় বিয়ান ল 6:30:20 পার হওয়া লাগিছে। আজিল অনুষ্ঠান নি প্রথম গান্ডা আপনি গিলা শুনিবগে পাব শিল্পী নন্দিতা হাজংলা গান্ডা গান লা কথারা হলে হুটু ভলা আমরা এই গান্ডা শুনিবগে অনুরোধ জানাছে গারুডোবা থেকে উজ্জ্বল রিনি বিজয় অমর আর বিশাল।

অনুষ্ঠান লা প্রথম গান্ডা আপনি গিলা হুনিবগে পাশে শিল্পী নন্দিতা হাজংলা গান্ডা এলা অনুষ্ঠান লা দ্বিতীয় গান্ডা আপনি গিলা হুনিবগে পাব শিল্পী তাপস হাজংলা গান্ডা গান লা কথারা হলে উঠিক উঠিক এই গান্ডা হুনিবগে অনুরোচন আছে টিকরিকিলা থেকে সুনিতা অভিজিৎ উমেশ শিল্পা আরো আরিয়া।

আপনিগিলা শুনিবগে পাছে শিল্পী তাপসা জংলা গানডা এলা অনুষ্ঠান নি আপনিগিলা শুনিবগে পাব শিল্পী নন্দিতা হাজংলা গানডা গানলা কথারা হলে নয়া ধান পাকিছে ই গানডা শুনিবগে অনুরোধ জানাছে কোডাল ধোয়া থেকে রিমা অনু বর্ষা নিশা আর দীপিকা।

আপনি গিলা শুনিবগে পাছে শিল্পী নন্দিতা হাজংলা গান্দা। এলা অনুষ্ঠান নিয়ে আপনি গিলা শুনিবগে পাব শিল্পী সুবল হাজংলা গান্দা। এই গান্দা শুনিবগে অনুরোধ জানাছে কাঁঠালবাড়ী থেকে রিঙ্কি, পপ্পু, পপিয়া, বিকাশ আর প্রতিভা।

আপনি গিলা শুনিবকে পাছে শিল্পী সুবল হাজংলা গান্দা। এলা অনুষ্ঠান নিয়ে আপনি গিলা শুনিবকে পাব শিল্পী মধুমিতা হাজংলা গান্দা। আর ই গান্দা শুনিবকে অনুরোধ জানাছে গারোবাদা ঠিকি অনিমা, বৈশালী, সুরমি, স্মিতা, দীপঙ্কর আর রাজু।

এলা অনুষ্ঠান লাশেষ গান্ডা আপনি গিলা হুনি বগে পাবো শিল্পী পঙ্কজ হাজংলা গান্ডা গান লা কথারা হলে ও সোনা তয় মোলা এ গান্ডা হুনি বগে অনুরোধ জানাছে ফুলঝুরি থেকে অনিতা নিতু রাজু অনিতা আর রাজেশ।

আজিলা অনুষ্ঠানলা শেষ গানদা আপনি গিলা হুনিবগে পাশে শিল্পী পঙ্কজ হাজংলা গানদা অনুষ্ঠানলা সময়র ইদতে শেষ হইয়া আহিলে আর আপনি গিলাগে পুনর্ লোক পাওয়ালা প্রতিশ্রুতি নিয়ে ইদতে মই বিদায় নিলে ধন্যবাদ।

0: Longin a arang na man
1: ne na anak ni chu soka chi me soka ha anda ke ong ingon ser na a gpen gi e ga mi cha ga parang na ba a a chia dong e ba den don don nai ga parang
0: gi na ras ki na andi ba ma mu mi ani ma shani dong ja wan da ko parang na mai ko ba na aga na ga skem ma
2: o anda ko parang na anga aga na ska mai na ba ba tanok ta rang on sing ni ri rang ba iri thang on da ko parang khulka mamung mamu cholong phaja বলজাক চিবাংগারা খামকো খাটনা কতা আইডিয়া দোজাইঙা বাই কিসিকনি কত না খাটবা জাইঙা ওয়ান ডাকা পারনা ওয়ানকো কিবো অন্ডেকে রংথালা ছিংবো ওয়ানকো না মেডিকি মেনটেন খাটনা মাতনা কতা অন্ডেকে স্খাং গপান দিকে খামকো খা ছিংবো গিনাস খান দিকে খাম খা ছিংবো রংথালা ছিংবো উনি জাবানো না মাইকো কিনাস কিনছাম উনুদে না উকো রা আবাই কিবো জেরাঙা না ও দোজাছাম ওয়া দোজা গেছাম ও না আম সান্দিবো আঙুনার আং গেছি আঙা যে বস্তু তোমাছে মাঙু আঙ খুলনা দাক ছাক কেন আলো কেন না কি নামত গেন মাইন দিন আর ব্লেং উই দোয় গেমন না মাইখাই মাংসি জঙ্গি থাঙানি রামা আর মঙ্গারকানি আর নকটান মেনটেন খাটনা কথা আর দিজান খালতু মতানা কথা ইনামকে সৌরং আম সান্দি এন্দাকে সৌরং বুক চকমতো বল জাকো জাকালবো মাইন ইসরনি ফটি গমন আর দোয়া বং যাও গিজানি খ্রি জে রঙন সুসকত নাই আচ্ছাম ওয়ানি জাকথা ওয়ারং না মেন গামছাত পিকপা নকদান মেনটেন খা দিদার কল দু ফরাস না না কপ গামছাত কপা বকোট না আলু আগপ গাম রং দংসমতা উনি গমন ইরাম খাবো নিবা আগান থাকতো গেন নিবা আংনি সানসে দোয়া
0: আনছিং আছে আসং আর গে এ গামি ছাতনা গতা ব্লুমিন আরং না মানে আনছিং না গতা মানা আন্দকে ওপিং নন সার না গে এ গামি ছাকপাস খায় না বা জে রাঙান আ আছিয়া দোয়া ছম
1: দিবান দেন দো নাইঙা
0: গে নারাস কা আন্দিবা উবিয়ানি মাশানি দোঞ্জা ওয়ান দা কুপারাং না না মাইকো বাগান না গতা স্কেন মা
2: আগানাস কা মানে খাঙাল চৌগ্রি রং জে আরং খুন মাটি জঙ্গি মা আছাকি দংফাইং আছম আরু বাড়ি বাগান নাকো ডাকিং আছাম আন দিন বলেং ওইঙা ওয়ান ডাক পারংখো কি ই গামি বাগান খানা কাতা ডাকে ডাকনা কাতা মান গেন আনছিং নিয়া আছাগা সমোদে আসার গনাং বেগপা জে কো কি আতোবা নাম্বাইয়া সুলবাইয়া কুরমুরস কি ওবা সলাইয়া থিরে কি ওবা নাম্বাইয়া আরো গুই কি ওবা রাবার কি ওবং জামাইনা ডাকে গুরমুরস ওবং জামাইনা আর ওদিকে কফি ওং জামাইনা ইয়াপলা কোন কি ই গামি ছা আজি রাঙো আলথু আগপা থাং গপা বিয়া পোয়া আসার গনাং গপা বিয়া পোয়া তার নাইয়া নিগমন মাইকুস কাছাম উয়ারং কি ইনা গতা মাত গেন নিগমন জেরাম কোন কি ইনা নাং কেছাম আনি খ্রি বাদিয়া কপি কো কি ইনা নাঙা বাদিয়া ছিবক আনারস কো কি উদেলাম গেন বাদিয়া ছিবক কুরমুস কো কি উদেলাম গেন আর মাই দা কপা বিয়াপো কোমলা কো কি ইনাম গেন ওয়ান দা কপা বিয়াপরাং বা আছকা সঙ্গ দে বাংয়ান দংছং মতা ফলা কানো দে নামজা নামাদে দেবা নামনা খ্রা কপা মায়া এরিয়াও নাকি গপারা ও ইয়ান ডাকা বিয়াপুর ডাকা নাম গেন এনগা খো নি মঙ্গ না কি না মানে দে নাম গেন আঙা মুখাংছি ডাকাপারং না খাঙালস খারং না নাকি দংচাকিং গপা নাকি বাগান দে ডাকা নাম গেন না কি এনি বসং অলিম বেলা আঙা বিসং না আগান কুফাতে নি খো নি দি দি আনি খোন চুমত গেন ডাকাপারং খো সুসো কথনা আঙা মুখ সঙ্গে দং চুমতা আরুন ডাকে না আগান গেন আরুন ডাকেন মতাম না আগানি বন বিবিয়া ইয়াবে কি বিবিঙা মানাবা মান বিবিং জো নিগমান বিবরং সঙ্গত নি বিসংবা খুশি ওয়া জামানো দে কি এ মিংবানা পিছের মানিংন বিসংবা আন্থা থাকবা না মেন খুশি গবা নকটা রাখো রাখলা কাটা মা ফাইগা ছনগবা নকটা উঙ্গে ছিম উমাংবা ইন্দা গপ ইসোনি ফাতিয়ানি বল জাকনি থ্রু খাম কো খা বলখ্রেঙে খা গেছিম ওদে ইসোনি ফাতিয়ানি দক ছমতা আর নকটা না মান্দা বানি ছমতা মাথেলা

বিধি ও দিবা খুন আনসং সুপ সোস আর কেচাপ আর বিজাক রং সকনা জাকাল থা ইয়ানী গমনান রচ্ছা চিচাত সৎসু গাম বলসিও বারং বেলাতি মেসু এনে সুপ্রিম কোর্টর আচাকা কলম্বাসনি আমেরিকা নারী আং চেংনাস খাওয়িন মেক্সিগো জল রঙ বারং বেলাতি মান্দেরং চাহা আর ইয়া জল নিখন ইউরোপনি মান্দেরং বারং বেলাতি এনে উইচিংহা রচ্ছা চিবোয়া সৎবোয়াব্রি বলসিও ইতালিও বারং বেলাতি গমন থালাত ছেঙা নিখো তাকাহা আর উখো ফমি দরো বা সোনানি এপল নেসা মঙাচম উনি অর্থদে ইয়া জল রঙ মানগপা বারং বেলাতিয়ারা রম্মত গপা রকম নিসা ওয়াচম রচ্ছা চিসনি বেলসিনি পিজাচ্ছি জল রঙ ইউরোপনি দংথাং দংথাং বিয়াপ রঙ বারং বেলাতিকো ছানি এনে গেনা বাচিং বাহা ইউএসএ বারং বেলাতিকো গেছিং গপাদে থমাস জেফারসন ওয়াচম উয়া রচ্ছা চিসনি সচ্ছেৎসা বেলসিও বারং বেলাতিকো গেছিংহা দিবা বংবেয়া মান্দেরং ইয়াখো বিসি গনাং গপা নে ছান খুইংাচম আর রচ্ছা চিসকু বেলসি রঙ নিসা বারং বেলাতিকো ছানি এনে মংসঙাহা আনসংনি আসংবা আনসং খোমলা বিথেরং বংএন মানা এন্দিবা ইয়া খোমলা রঙারা বানোনি মাইখাই সকপাচিঙা হানা উয়ামা খোমলা রং ছাইনা ওদে বেলসি হাজালব্রি রংনাস খাউনিন দোহা নে আগানানি গনাং এন্দিবা ইউরোপো গেছেঙ্গপা খোমলা দে মেসেং গপা সাচম চিবোয়া গপা সেঞ্চুরিওনান সালগপেং ইউরোপো দে মেসেং খোমলা খোসামান খুইঙাচম এন্দিবা জেন সালো সাল্লারাম এসিয়ামু বাদং চিওয়ালানি আবাচিংহা ইউরোপো নাবা চিগপা খোমলা রং সোপাংহা আবাচিঙা দে ইউরোপো খোমলানি দাম রং রাখবে আনি গমন রাজা রং আরো মানে ছাগপা রং সান ব্রে ছানামান ফায়াচম কলম্বাস উনি গতাল গপা আগল সাকুয়া মতঙ্গো খোমলা বচ্ছল রং আর আপসান মামালনি বচ্ছল রং রাবতাঙে কে জল জলাহা আর ইয়া বিয়াপ রাঙারা ওয়েস্ট ইন্ডিজ জল লো আচম যে কোন আনসং ফ্লোরিডা নে দাও দে আগান রঙ ইন্ডিয়ানি মান্দেরং বা উয়ামং জে চির ইয়া উচিন খোমলা রং ছা জল জলে বচ্ছল রং বা সাত জল জলাহা আর বং বে ইয়া খোমলা রং আর আপসান মামালনি বল রং ইন্ডিয়া ওবা জেলনা আবাচিংহা দা আলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকান আগল সাকমকো খোমলাকো বংবাতে মানগপাওয়া আর ফ্লোরিডান চিগপা খোমলা রংকো বংবাতে মানগপা স্টেটওয়া দারাং গপনা সংবা ইয়া খোমলাকো মানানিও ইউএসএ কো সকচাকুজা আনছং টেবল রংকো দংথাং দংথাং খাম রংনা জাখালা এন্দিবা ইয়া টেবল কোরা সাওয়া থারি চেঙাহা না আউয়ামা মাইনা ইয়া টেবল কোরা আনছং ছাছাকনা সেছাকনা খালছাকনা আর লেম তনছাকনা আর ওয়ানকে দংথাং দংথাং খাম রংনাবা জাখাল রঙা ইয়া টেবল রংকো সখাঙ্গপা ছাংনা সুমেরিয়ানি মান্দেরং জাখাল ছেঙাহা বা ওয়ামাঙান থারি ছেঙাহা জামানো বেবিলননি আর এসিরিয়ানি মান্দেরংবা সুমেরিয়ান রঙনিখন ইয়াপসান থারিয়ানি স্টাইল রংকো রাই থারি ছেঙাহা ইজিপ্তনি মান্দেরং নামনাম্বে গপা সুলগপা টেবল রংকো থারিনা আবা ছেঙাং সখাহা গ্রীক রংবা জেমাঙান বাঙাখন ইজিপ্তনিকো আইডিয়া রংকো রাসো রঙাচম নামনাম্বে গপা টেবল আর গপন দোলনি বস্তু রংকোবা গপন আপসান দোলনি বস্তু রংকোবা থারিনা আবা ছেঙাহা আর ইয়া টেবল রঙারা মার্বলনি সিলনি আর বলনি অংবাতাচম রোমান রং জামানো টেবল রংকো নামবাতা স্টাইল রঙ থারিস খাহা জে নি যা রঙান সিংহনি যা রং গতা ছা ছা তাকফলাচম বিজাংছি জলনি বলসি রঙদে টেবল রংকো দংথাং দংথাং বিমাং রঙ থারিনা আবা ছেংবাস খাহা চিদক কপা সেঞ্চুরিওদে টেবল রংকো দালগপা কুতুরি নি জাংছি রঙ সা দাতখাপাচম জে খন সুগপা গাদং নি মান্দেরং সা জাকখালংছম আর রামরাম গপা মান্দেরং দে ছনবাতে রামরাম থারি গপা টেবল রংকো সা জাকখালনা মানায়াছম এন্দিবা ফ্লাকনাস খাং টেবল কো থারি জাকখাল ছেংগপা রং দে সুমেরিয়ানি মান্দেরং আন ওয়া